0: হচ্ছে নাকি?
1: হরেক শনিবার র আইতবার বিহান 10 বজে শূন্য নভুলনু হলা আশাকো সন্দেশ কার্যক্রম ডক্টর বরিষ্ঠ পাস্টর সিমন পাণ্ডে জিউবাটা।